0: শ্রেয়া ফাস্টফুড সেন্টার চাইনিজ এবং ইন্ডিয়ান খাদ্য পাই যোগাযোগ করন্তু 8144634863 নম্বর কো।
1: কোন আপনঙ্ক পিলা ওড়িয়া মিডিয়াম রে নার্সারি ঠারু সপ্তম শ্রেণী মধ্যে পাঠ পড়ুছি কি তাকো কোঠে টিউশন দেবে বলি আপন চিন্তিত অছন্তি কি তেবে আদ্য চিন্তা করন্তু নাহি কারণ আপনঙ্ক সমস্ত চিন্তার সমাধান করিবা পাই খোলি সারিছি সঞ্জীবনী কোচিং সেন্টার। আজ্ঞা হ্যাঁ, যার লোকেশন হল কোয়ার্টার নম্বর A29 সেক্টর 1 রাউরকেলা। আমাকে ফোন করিবার নম্বরটি হল 8114901681।
0: শ্রোতাবন্ধু শুণুলে সুগম সঙ্গীত কার্যক্রম আকাশবাণী রাউরকেলা কেন্দ্র। সময় বর্তমান স্টুডিও ঘড়ি সকাল 8:46 আরম্ভ করুচু বণ পাহাড়ের গীত কার্যক্রম। ক্রমে শুণবা খড়িয়া গীত পরিবেশন করেছেন সেলভেরিয়া শ্রুয়েলিং এবং সাথী।
2: মন কি বাত হ্যায় জন জন কি, সবই কি কুছ অপনি সি, সংঘর্ষো কে কুছ কিসসে, কাহানি কুছ সফলতাও কি, অনকহি বিরাসত কি, উম্মীদে নয়ে ভারত কি। মহিনে কে আখরি রবিবার কা রহতা হ্যায় ইন্তজার, মলিয়াচল কে আঁচল সে বিন্ধ্যাচল কে আঙ্গন তক, ব্রহ্মপুত্র কে ঘাট সে হিমালয় কে বিস্তার তক, হোতি হ্যায় মন কি বাত প্রধানমন্ত্রী কে সাথ। তো শুনিয়ে ইস মহিনে 31 মই সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী দূরদর্শন কে সবই চ্যানেলো অর প্রসার ভারতী কে OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর। আপ ভি মাননীয় প্রধানমন্ত্রী জি কি মন কি বাত কা হিসা বন সকতে হ্যায়, ইসকে লিয়ে আপ আপনে সুঝাব 29 মই তক টোল ফ্রি নম্বর 1800117800 পর রেকর্ড কর সকতে হ্যায়, ইয়া ফির 1922 পর ভি কল কর সকতে হ্যায়। আপনে সুঝাব নমো অ্যাপ ইয়া মাই গভ কে ওপেন ফোরাম মে পোস্ট কর সকতে হ্যায়, ইয়া পোস্ট বক্স নম্বর 111 আকাশবাণী দিল্লি পর ভি ভেজ সকতে হ্যায়। তো ইয়াদ রাখেন রবিবার 31 মই সুবহ 11 বজে মন কি বাত।
0: আপনার ব্যবসায়ের উন্নতি আনিবা পাই আকাশবাণীর সহযোগ নিয়ন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই আজি হি যোগাযোগ করন্তু 7008248758 টেলিফোন নম্বরে। ফোন নম্বরটি আউথরে কহি রাখুছু 7008248478।

0: শ্রোতা বন্ধু, আপনার জানান্তি কি আমার রাউরকেলা সহরর জনে সুনাম পরিচিত ভলিবল খেলাড়ি সস্মিতা দাস, যে কি এবে জাতীয় স্তরের রেফ্রি রূপে কার্যরত। আউ এহা রাউরকেলা সহর পাই এক গর্ব গৌরবর কথা। আম রাউরকেলা সহর মধ্যে খেলা জগতরে কিছু কম নুহ।
1: কোন রিমা, ঘরে সোলার লগাই দেল?
2: হ্যাঁ মধু অপা, এবে আউ বিজুলি বিল পাই চিন্তা নাহি।
1: চিন্তা নাহি মানে?
2: হ্যাঁ অপা, সোলার করে দেলে মাসকু 300 ইউনিট পর্যন্ত বিজুলি বিল বঞ্চিযিব।
1: সত্যরে?
2: খালি সেতিকি নুহ অপা, সৌরশক্তি ব্যবহার কলে পরিবেশ বি সুরক্ষিত রহিব।
3: আজ্ঞা হ্যাঁ, পিএম সূর্য ঘর যোজনার কেন্দ্র ও রাজ্য সরকার মোট 138,000 টাকা পর্যন্ত সাবসিডি দেউছন্তি। পিএম সূর্য ঘর .gov.in রে আজি হি আবেদন করন্তু।
4: শ্রোতাবন্ধু ট্যুন করছন্তি 102.6 এফএম আকাশবাণী রাউরকেলা কেন্দ্র কো শুনছন্তি ওড়িয়া কথাচিত্র গীত কার্যক্রম আম গীত। পরবর্তী গীতটি শুনিবা সুনাপঞ্জুরি কথাচিত্রর, যেউঁথিরে কণ্ঠশিল্পী সোনু নিগম এবং কবিতা কৃষ্ণমূর্তি। গীত রচনা করছন্তি শ্রীশানন্দ, সঙ্গীত সংযোজনা করছন্তি অমরেন্দ্র মহান্তি।

0: শ্রোতা বন্ধু, আপনার পিলার এক উত্তম ভবিষ্যৎ গড়া চাহুমান কি তেবে আজ হি কন্টাক্ট করতু সাইকোলোজি কাউন্সিলর সিআইএসসিই হেল্পলাইন কাউন্সিলর ওয়ার্কশপ ট্রেনর শ্রীযুক্ত অশোক পটনায়ক। কন্টাক্ট নম্বরটি হল 9438053574। আজ হি কন্টাক্ট করতু ও গড়ন্তু আপনার পিলার এক সুন্দর উত্তম ভবিষ্যৎ।
1: সচেতনতা ও সতর্কতা হি সুরক্ষা, বজ্রপাত প্রতি সাবধানতা, যথা ঘড়ঘড়ি শব্দ শুনিলে খোলা স্থানরু যথাশীঘ্র কোনসি পোকা ঘর ভিতরকু চালি আসন্তু, গছ তলে বা বুদা নিকটরে আশ্রয় নিয়ন্তু নাহি, খোলা পড়িয়া বা ক্ষেতরে রুহন্তু নাহি, নিরাপদ আশ্রয়স্থলী ঠারু দূরে থিলে খালুয়া জায়গা দেখি জাকি জুকি হই বসি যান্তু, মুন্ড ও দেহরু ধাতু তিয়ারি জিনিস অলগা করে দিয়ন্তু, বিজুলি মারুথিবা সময়রে যদি আপন কার বস বা অন্য মোটা চাদর থিবা যান ভিতরে অছন্তি তাহলে পদাকু বাহারন্তু নাহি, সাইকেল বা মোটর বাইক চলান্তু নাহি, লুহা খম্ব বিদ্যুত তার ইত্যাদি ঠারু দূরে রুহন্তু, পোখরী বা জলাশয় নিকটরে রুহন্তু নাহি, যদি আপন পানি ভিতরে কিংবা ডঙ্গা ভিতরে অছন্তি তাহলে যথাশীঘ্র বাহারি আসন্তু, ঘড়ঘড়ি মারুথিবা সময়রে গুড়ি উড়ান্তু নাহি, হাতরে মাছ দ্বারা বনিসি লুহা বেণ্ট ছতা বা লুহা ছড় ধরন্তু নাহি, ঘর ভিতরে থিবা বেলে ঝরকা কবাট এবং কান্থ ঠারু ছাড়ি রুহন্তু, বিদ্যুত প্রবাহিত বস্তু ঠারু দূরে রুহন্তু। সচেতনতা ও সতর্কতা হি সুরক্ষা।
2: ইন্ডিয়ান এবং চাইনিজ খাদ্যর ভরপুর স্বাদর মজা নেওয়া চাহুমান কি তবে আসন্তু শ্রীয়া ফাস্টফুড সেন্টার সেক্টর 14 মার্কেট কমপ্লেক্স রাউরকেলা। প্রি অর্ডার পাই ডায়াল করন্তু 8144634863 নম্বর কো।
0: শ্রোতা বন্ধু, আপনা জানন্তি কি আম রাউরকেলা শহরর জনে সুনাম পরিচিত ভলিবল খেলালি সস্মিতা দাস, যে কি এবে জাতীয় স্তরের রেফ্রি রূপে কার্যরত, আউ এহা রাউরকেলা শহর পাই এক গর্ব গৌরবর কথা। আম রাউরকেলা শহর মধ্য খেলা জগতের কিছু কম নুহ।

আকাশবাণী রাউরকেলা। শ্রোতাবন্ধু, শুনন্তু কেতুটি সুগম সঙ্গীত ভিকারী চরণ বল এবং নীরজ নলিনী কুমারক কণ্ঠরে।

0: নমস্কার শ্রোতা বন্ধু, 102.6 এফএম আকাশবাণী রাউরকেলা কেন্দ্রর বিকাশ মন্ত্র কার্যক্রমকু আপনমানঙ্কু স্বাগত। কার্যক্রম প্রযোজনারে বসন্ত কুমার স্বাইঁ এবং উপস্থাপনারে মু আপনক রেডিও সাথী সৌম্যশ্রী। শ্রোতা বন্ধু, ভারত সরকার সদা সর্বদা দেশর লোকমানঙ্ক পাই বিভিন্ন যোজনা আরম্ভ করে থাকে। প্রধানমন্ত্রী যোজনা মানকর মূল উদ্দেশ্য হচ্ছে গরিব মধ্যবিত্ত চাষী মহিলা ও যুবপিঢ়ি জীবনকু সুন্দর ও সুরক্ষিত করা। হ্যাঁ শ্রোতা বন্ধু, প্রধানমন্ত্রী এইপরি যোজনা মান লোক মানরে নূতন আশা ও আত্মবিশ্বাস সৃষ্টি করে থাকে। বিশেষ করে যুবপিঢ়ি মানে আত্মনির্ভরশীল হয়ে নিজে নিজ ভবিষ্যৎ গড়িবার প্রেরণা পাচ্ছেন। এইভাবে প্রধানমন্ত্রী অনেক যোজনা মান মধ্যে মুদ্রা যোজনা মধ্যে এক উপকারী পদক্ষেপ অটে। এহা ছোট ব্যবসায়ী ও যুবক মানকু ঋণ সহায়তা দিয়ে স্বয়ং রোজগার করিবার সুযোগ প্রদান করে থাকে। তেণু মুদ্রা যোজনা দেশের উন্নতি পাই অত্যন্ত লাভদায়ক হয়ে পারিছে। তেবে শ্রোতা ভণী, আউ জমারু ডেরি ন করি আসন্তু আজির আমার এই কার্যক্রমরে এই মুদ্রা যোজনাটি কণ এবং এহার কণ উপকারিতা সবু রহিছি এই বিষয়ে বিশেষ আলোচনা করিবা আজির আমার অতিথিঙ্ক সহিত। ম্যাডাম নমস্কার।
1: নমস্কার
0: ম্যাডাম, আপনার আমার বিকাশ মন্ত্র কার্যক্রমকু অনেক অনেক স্বাগত আছে। তে ম্যাডাম, কার্যক্রমের বিষয়বস্তু আড়ক যাওয়া পূর্ব আপনার পরিচয়টি আমার শ্রোতা বন্ধু মানুষ জনাই দেবে।
1: ধন্যবাদ ম্যাডাম। মো না তৃপ্তিময় দ্বিবেদী, মু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষয়িত্রী রূপে গভর্নমেন্ট হাইস্কুল সেক্টর 16 রে কার্যরত আছি।
2: ম্যাডাম, আজির আমার কার্যক্রমের বিষয়বস্তুটি রয়েছে প্রধানমন্ত্রী যে মুদ্রা যোজনা আছে তার বিশেষত্ব সব কন রয়েছে, তার উপকারিতা সব আমার সমাজ পাইঁ কন রয়েছে সেই বিষয়ে।
0: তে ম্যাডাম, প্রথমে আমি কুহন্তু
2: এই যোজনাটি আরম্ভ করিবার মূল উদ্দেশ্য বা লক্ষ্য কন রয়েছে?
1: এহা মূল উদ্দেশ্য এবং লক্ষ্য রয়েছে কেবল কেবল ছোট এবং মধ্যম ধরনর যে ব্যাপারী মানে অছন্তি, যে মানক পাখরে প্রপর ফন্ডিং নাহি, কিন্তু সেমানক পাখরে বহুত আইডিয়া রহিছি, সেমানকর উদ্যম রহিছি, সেমানকর এফর্টস রহিছি, কিন্তু সেমানক পাখরে ফন্ডিং নাই, যাহাকু আমি ফন্ডিং দ্য নন ফন্ডেড, যে আমার প্রধানমন্ত্রী ভাষায় আমি কহিপারিবা যে ফন্ডিং দ্য নন ফন্ডেড, মানে সেই মানুষ কিছু আর্থিক সহায়তা প্রদান করিবা, যদ্বারা কি সেমানে চাকরি উপরে নির্ভর ন হই বা অন্য কাহা উপরে নির্ভর ন হই নিজ গোড়ে নিজে ছিড়া হয়ে পারিবে, স্বাবলম্বী হয়ে পারিবে এবং সমাজে এক সম্মান লাভ করে পারিবে এবং মানে আর্থিক স্তরে সে নিজকে নিজে দৃঢ় করে পারিবে, যেপরি সে অন্য কাহা উপর নির্ভর করিবে না।
2: বর্তমান কুহন্তু যে এই যোজনারে কোন সব কাজ রয়েছে?
1: প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা অন্তর্গত নন এগ্রিকালচারাল এবং নন কর্পোরেট সেক্টর যেটা আছে তাকে আয় উৎপন্ন করে পড়ুথবা সবুঠ ছোট এবং কুটির শিল্প রে থিবা আমার উদ্যমী মানক পাই এহা নিবিষ্ট এবং আম মানকর আউ রহিছি যে মানে অতি বড় বড় ব্যবসায়ী বা ব্যবসায় উদ্যোগ। কিন্তু ভারতর লোকসংখ্যা বর্তমান 130 কোটি পাখাপাখি, এমিতি সময়ের কেবল কৃষি এবং বড় বড় উদ্যোগ উপর নির্ভর করা যাই পারিবনি। বর্তমান আমার প্রধানমন্ত্রী যে দূরদৃষ্টি এই যে মামলার রয়েছে যে এমিতি এক জনসাধারণ মানুষ রেডি করা যে মানে কি ছোট ব্যবসায়ের মধ্যে নিজের আজীবিকা সে সংগ্রহ করে পারিবে। দেখুন এটি প্রথমে আসব সার্ভিস সেক্টর বা সেবা শিল্পর গতিবিধি, যেমিকি সেলুন, বিউটি পার্লর, স্পা, জিম, বুটিক বা টেলরিং শপ, ফ্যাব্রিক ডিজাইন হব, এইসব এই সার্ভিস সেক্টর অন্তর্গত যাকে মহিলা মানক পাই মধ্যে বহুত উপযোগী। সার্ভিস সেক্টর যদি আমি ছাড়ি দেবা তাহলে ট্রেডিং আর রিটেল রে যেমিতি আমার কিরানা স্টোর হেলা, জেনারেল স্টোর, রিটেলর, মেডিসিন শপ, ফ্রুট, ভেজিটেবল এবং স্ট্রিট ভেন্ডর্স, কপড়া, জোতা, চপল ইত্যাদি অন্যান্য ছোট ছোট জিনিস বিক্রি থাকা দোকানদার মধ্যে এতে লাভান্বিত হয়ে পারে। যাপরে আমি দেখিবা বিনির্মাণ উদ্যোগে স্মল স্কেল ম্যানুফ্যাকচারিং ইউনিট্র ছোট ছোট স্তরে থাকা নির্মাণ উদ্যোগ, কারিগর, হস্তশিল্প, হ্যান্ডলুম। এবে আপনার গোটে জিনিস আমি নোটিস করে পারিবা যে সম্বলপুরী হস্ততন্ত্র, নূয়াপাটনার আমার বান্ধ বা অন্য যেকোনসি হস্তশিল্প যেভাবে মানে আমার লোকপ্রিয় হয়ে পারিছে, সম্বলপুরী শাড়ী আমার যেত লোকপ্রিয় হয়ে পারিছে, এইভাবে হ্যান্ডলুম গুড়ি এমানে ନେଇପାରିବେ, ପାମ୍ପଡ, ଆଚାର, ମସଲା ଉଦ୍ୟୋଗ। ତ ଏଇ ଯୋଉ ଜିନିଷ ଗୁଡିକ ଆମର ଯୋଉ ଯୁବା ପ୍ରତିଭା ଏବଂ ନାରୀମାନଙ୍କୁ ବହୁତ ସହାୟତା କରିବ। ତାପରେ ଆମେ ଦେଖିବା ଟ୍ରାନ୍ସପୋର୍ଟ ଭେହିକଲ, ଆମର ଯୋଉ କମର୍ସିଆଲ ଟ୍ରାନ୍ସପୋର୍ଟ ରହିଛି ତା ଉପରେ ମଧ୍ୟ କେମିତି ଏହାକୁ ସାହାଯ୍ୟ କରିପାରିବ। ଏବେ ଆମେ ଅନେକ ପର୍ଯ୍ୟଟନ ପ୍ରସିଦ୍ଧି ଲାଭ କରିଥିବା କ୍ଷେତ୍ରକୁ ଗଲେ ଆମେ ଦେଖିବାକୁ ପାଇବା ଯେ ଆମକୁ ରେଣ୍ଟରେ ବା ଭଡ଼ାରେ ଏମିତି ଟୁ ହ୍ୱିଲର ମିଳିଥିବ ଯୋଉଥିରେ ଆମେ ନିଜେ ମାନେ ମ୍ୟାପ୍ ଦେଇ ଆମେ ଚାରିଆଡ଼େ ବୁଲି ଆସି ପାରୁଥିବା। ତ ଏହିସବୁ ଜିନିଷ ଗୁଡିକ ପାଇଁ ଏହି ଯୋଜନାଟି ବହୁତ ଲାଭଦାୟକ ହେଇପାରୁଛି। ତା ଛଡା ଆହୁରି ବି ଗୋଟେ ଜିନିଷ ରହିଛି ଆପଣଙ୍କର ମହୁ ଚାଷ, ଯୋଉଟା ଆମେ ବି କିପିଂ କହିପାରିବା, ମହୁ ଚାଷ, ପିସି କଲଚର, ମତ୍ସ୍ୟ ଚାଷ, ଏସବୁ ମଧ୍ୟ ଏହାର ଅନ୍ତର୍ଗତ। ଏଇ ଏଇ କ୍ଷେତ୍ରରେ ଆମେ ଚାହିଁଲେ ମୁଦ୍ରା ଯୋଜନାର ଲାଭ ଉଠେଇ ପାରିବା।
2: ମ୍ୟାଡମ, ଏଇ ଯୋଉ ଯୋଜନାଟି ଆପଣ କହିଲେ, ଏଇ ଯୋଜନାର ଲାଭ ବା ଉପକାର ନବା ପାଇଁ ଆମ ଜନସାଧାରଣଙ୍କୁ କଣ କରିବାକୁ ପଡିବ ଏଇ ମୁଦ୍ରା ଯୋଜନାରେ ସାମିଲ ହେବା ପାଇଁ?
1: ଏହି ମୁଦ୍ରା ଯୋଜନାରେ ସାମିଲ ହେବା ପାଇଁ ପ୍ରଥମତଃ ଜନସାଧାରଣଙ୍କୁ ଯେତେବେଳେ ଏହି ମୁଦ୍ରା ଯୋଜନାଟି ଆରମ୍ଭ ହେଲା, ଶୁଭାରମ୍ଭ ହେଲା, ସେତେବେଳେ ଏହା ଯଥେଷ୍ଟ ମାତ୍ରାରେ ପ୍ରଚାର ପ୍ରସାର କରାଗଲା ଯେ ଜନସାଧାରଣଙ୍କ ପାଖରେ ଏହି ଯୋଜନା ବିଷୟରେ ଜଣାଯାଉ। ବର୍ତ୍ତମାନ ସୁଦ୍ଧା ବହୁତ ଲୋକ ଜାଣିନାହାନ୍ତି ଏବଂ ତାଙ୍କୁ ଆଉ ଟିକେ ଆୱେୟାର କରିବା ଆମକୁ ଜରୁରୀ। କିନ୍ତୁ ଯଦି ଆମେ ଦେଖିପାରିବା ଏବେ ଆମେ ଏହାକୁ ଅଫଲାଇନ ଅନଲାଇନ ଦୁଇଟା ସ୍ତରରେ ଆମେ ଏହାକୁ ମାନେ ନେଇପାରିବା। ଯେମିତିକି ମୁଁ ପ୍ରଥମେ ଅଫଲାଇନ କହୁଛି, ବହୁତ ଲୋକ ଆମର ଅନଲାଇନ ବିଷୟରେ ଜାଣନ୍ତିନି। ଯଦି ସେମାନେ ଚାହିଁବେ ତେବେ ଅଫଲାଇନ ସେମାନେ ନିକଟସ୍ଥ ଯେକୌଣସି ବ୍ୟାଙ୍କ, ଯେକୌଣସି ବ୍ୟାଙ୍କ କହିଲେ ଆମର ଯୋଉ ସେଣ୍ଟ୍ରାଲାଇଜ ବ୍ୟାଙ୍କ, ସେଠି ସେମାନେ ଏହା ବିଷୟରେ ଜାଣିପାରିବେ, କିମ୍ବା ଗ୍ରାମୀଣ ବ୍ୟାଙ୍କ କିମ୍ବା NBFC ରୁ ଏମାନେ ଏହି ଲୋନ୍ କିପରି ନିଆଯାଇପାରିବ, ଗ୍ୟାରେଣ୍ଟି ଫ୍ରି, କୋଲାଟ୍ରାଲ ଫ୍ରି, ସେଟା ସେମାନେ ବ୍ୟାଙ୍କ ରେ ସେମାନେ ସବୁସ୍ତୃତ ତଥ୍ୟ ପାଇପାରିବେ। ଏବଂ ଅନଲାଇନ ଯଦି ଆପଣ ଆମେ ଏ ବିଷୟରେ ଜାଣିବାକୁ ଚାହିଁବା ବା ଯୋଡ଼ି ହେବାକୁ ଚାହିଁବା ତେବେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ମୁଦ୍ରା ଯୋଜନାରେ ଗୋଟେ ଜନସମର୍ଥ ପୋର୍ଟାଲ ଅଛି, ସେଥିରେ ଆମେ ଅନଲାଇନ ଆପ୍ଲାଏ କରିପାରିବା। ଯେମିତିକି ଆଗରୁ ମୁଁ ଆପଣଙ୍କୁ କହିଛି ଯେ ଏଥିରେ ତିନୋଟି ଶ୍ରେଣୀରେ ଆମେ ପ୍ରଥମେ ଯେତେବେଳେ ଗୋଟେ ବିଜନେସ ଏଷ୍ଟାବ୍ଲିଶ କରିବାକୁ ଯିବା ସେତେବେଳେ ଆମକୁ ଶିଶୁ ଉଦ୍ୟୋଗ ବା 50,000 ପର୍ଯ୍ୟନ୍ତ ମିଳିପାରିବ ଲୋନ୍, ଏବଂ କିଶୋର ଉଦ୍ୟୋଗ ବା ତାକୁ କଣ୍ଟିନ୍ୟୁ କରିବା ପାଇଁ ଆମକୁ 50,000 ରୁ 5 ଲକ୍ଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ମିଳିପାରିବ, ଏବଂ ଯେତେବେଳେ ଆମ ବିଜନେସ ଟି ଟିକେ ଏଷ୍ଟାବ୍ଲିଶ ହେଇଯାଏ ବା ତାର ସ୍ଥାୟିତ୍ୱ ଆସିଯାଏ ସେତେବେଳେ ତରୁଣ ଉଦ୍ୟୋଗ ହିସାବରେ ଆମକୁ 5 ଲକ୍ଷରୁ ଆମେ 20 ଲକ୍ଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ତରୁଣ ପ୍ଲସ ରେ ନେଇପାରିବା।
2: ମ୍ୟାଡମ, ବର୍ତ୍ତମାନ କୁହନ୍ତୁ ଯେ ଏଇ ଯୋଜନା ଦ୍ୱାରା ନାରୀମାନଙ୍କ ପାଇଁ କଣ ଉପକାର ବା କଣ ଲାଭ ରହିଛି ଏଥିରେ?
1: ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କର ଯେଉଁ ଦୂରଦୃଷ୍ଟି ରହିଛି ସେଥିରେ ନାରୀମାନଙ୍କୁ ଯୋଡ଼ିବାର କାରଣ ହଉଛି ଏହା ଯେ 2011ର ଜନଗଣନା ଅନୁସାରେ ଭାରତର ଜନସଂଖ୍ୟାର ପାଖାପାଖି 50% ମାନେ ଅଧା ହେଉଛନ୍ତି ନାରୀ। ତେବେ ଏ ଯୋଉ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ମୁଦ୍ରା ଯୋଜନାରେ ଆସୁଥିବାରେ ମହିଳାମାନଙ୍କୁ ବ୍ୟବସାୟରେ ସ୍ୱାବଲମ୍ବୀ କରିବାରେ ସାହାଯ୍ୟ ବହୁତ କରୁଛି। ଏଥିପାଇଁ ସେମାନେ ବ୍ୟାଙ୍କ ଏବଂ ନିଜ ନିକଟସ୍ଥ ବ୍ୟାଙ୍କ ଶାଖାକୁ ଯାଇ ଏ ବାବଦରେ ପଚାରି ପାରିବେ, କିମ୍ବା ଜନ ସହାୟତା କେନ୍ଦ୍ରରେ ମଧ୍ୟ ସେମାନେ ଅନଲାଇନ୍ ଏଥିରେ ଆପ୍ଲାଏ କରିପାରିବେ। ମୁଦ୍ରା ଯୋଜନାରେ ନାରୀମାନଙ୍କୁ ଅଧିକତମ ଯେଉଁ ରାଶି ପ୍ରଦାନ କରାଯିବ ଯେମିତି ଅନ୍ୟମାନଙ୍କୁ ପ୍ରଦାନ କରାଯାଉଛି ସେମିତି ପ୍ରଦାନ କରାଯାଇପାରିବ, ଏବଂ କିଛିଟା କଣ୍ଡିସନ୍ସ ଅଛି, ଯଦି ସେ କଣ୍ଡିସନ୍ସ ସେମାନେ କ୍ଲିୟର କରିବେ ତେବେ ସେମାନଙ୍କର ଇଣ୍ଟରେଷ୍ଟ ରେଟ୍ ମଧ୍ୟ ବହୁତ କମିଯିବ। ଏଥିପାଇଁ ସେମାନଙ୍କୁ କୌଣସି ଗ୍ୟାରେଣ୍ଟି ଦେବାକୁ ପଡିବ ନାହିଁ, ସେମାନେ ଆରାମରେ ଏହି କାର୍ଯ୍ୟ ସ୍ମଲ ସ୍କେଲ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରିଜ ଏବଂ ସ୍ମଲ ସ୍କେଲ ମାନୁଫ୍ୟାକ୍ଚରିଂ ୟୁନିଟ୍ସ ଦ୍ୱାରା ନିଜ ସମବାୟ ସମିତି ଗଢି ଆରାମରେ ଏହି କାର୍ଯ୍ୟ କରିପାରିବେ। ଗାର୍ମେଣ୍ଟସ, ଟେକ୍ସଟାଇଲ, କ୍ୟାଣ୍ଡେଲ, ଅଗରବତୀ ଏଭଳିଆ ଛୋଟ ଛୋଟ ସ୍ତରର ହସ୍ତଶିଳ୍ପ ସେମାନେ କରି ନିଜ ପାଇଁ ସ୍ୱାବଲମ୍ବୀ ବି ହେଇପାରିବେ, ନିଜ ପାଇଁ 2 ପଇସା ରୋଜଗାର କରିପାରିବେ, ପରିବାରରେ ମଧ୍ୟ ସେମାନଙ୍କର ନିଜର ଗୋଟେ ମାନେ ସ୍ଥାନ ସେମାନେ ଜାହିର କରିପାରିବେ। ଧନ୍ୟବାଦ।
0: ତେବେ ଶ୍ରୋତା ବନ୍ଧୁ, ଆପଣମାନେ ଶୁଣୁଥିଲେ ମୁଦ୍ରା ଯୋଜନା ବିଷୟରେ କେତେ ଗୁଡ଼ିଏ ବିଶେଷ କଥା। ହଁ, ଏହାଦ୍ୱାରା ଅନେକ ଲୋକ ନିଜର ବ୍ୟବସାୟ ଆରମ୍ଭ କରି ଆତ୍ମନିର୍ଭର ହୋଇପାରୁଛନ୍ତି। ମୁଦ୍ରା ଯୋଜନା କେବଳ ଜଣେ ବ୍ୟକ୍ତିକୁ ସହାୟତା କରେ ନାହିଁ, ବରଂ ସମଗ୍ର ସମାଜର ଉନ୍ନତିରେ ମଧ୍ୟ ସହଯୋଗ କରିଥାଏ। ତେଣୁ ଆମେ ସମସ୍ତେ ଏହି ଯୋଜନା ବିଷୟରେ ଜାଣିବା ଓ ତାର ସଠିକ୍ ଲାଭ ନେବା ନିହାତି ଆବଶ୍ୟକ।
3: ପ୍ରଚାର କଲୁ ବିକାଶ ମନ୍ତ୍ର କାର୍ଯ୍ୟକ୍ରମ। ଆଜି ଏଥିରେ ଶୁଣିଲେ ଆଲୋଚନା ମୁଦ୍ରା ଯୋଜନା ସମ୍ପର୍କରେ। ଏ ସମ୍ପର୍କରେ ଆଲୋଚନା କଲେ ଶିକ୍ଷୟତ୍ରୀ ତୃପ୍ତିମୟୀ ଦ୍ୱିବେଦୀ, ଆକାଶବାଣୀ ରାଉରକେଲା। ପରବର୍ତ୍ତୀ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆଞ୍ଚଳିକ ସମ୍ବାଦ ଶୁଣିପାରିବେ ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ରରୁ କିଛି କ୍ଷଣ ମଧ୍ୟରେ।
4: ସବୁ ପରିସ୍ଥିତିରେ
5: ଗାଁରୁ ସହର ଯାଏ ସବୁ ସ୍ଥାନରେ
4: ଆବାଳ ବୃଦ୍ଧ ବନିତା ସମସ୍ତଙ୍କ ପାଇଁ
5: ଜୁଆଙ୍ଗ ଓ ସାନ୍ତାଳଙ୍କ ଠାରୁ ବଣ୍ଡା ଏବଂ କୋୟାଙ୍କ ଯାଏ ସବୁରି ଭାଷାରେ
4: କେବଳ ଆକାଶବାଣୀ।

0: ভাই জুহার
1: জুহার
0: কিষাণবাণী কার্যক্রম কে আপনকে স্বাগত আপনকর পরিচয়টা টিকে দোন
1: মো না হচ্ছে ধর্মজিৎ সুরেন রাজামপুর ব্লক থবাবেরনা গাঁ
0: ভাই আপন পড়াপড়ি কেতে দূর করিছন
1: মই 5 ক্লাস পড়েছি
0: তো আকে কা হেলা জেনি পড়লে
1: বাপার দেহ টি খারাপ ছিলা তারে পড়ি পারিল নাই
0: কেতে ভাই বহিন থিলে
1: মই ভাই গুটে ভাউনী দুইটা
0: তো আপন বড় না ছোট
1: মই ছোট
0: বেলে আপন কেন স্কুল কে যাওথিলে
1: মই লাইন রে পড়ুথিলি
0: বেলে আপন থবাবেরনা রু লাইন কে পড়ি কা যাওথিলে হেলে কেনটা যাওথিলে কি হোস্টেল রে রহুথিলে
1: মই আশ্রম রে রহুথিলে
0: বেলে আপন খালি রহুথিলে হোস্টেল রে আপনার ভাই বহন মানে বি রহুতলে
1: নে বড় ভাই রহুতলে
0: তো আপনকে সেটি রহিকা যে ভাল লাগুতলা
1: হ্যাঁ ভাল লাগুত
0: প্রথম করি যেতেবেলে হোস্টেল কে গলে সেতেবেলে মা বাবা কে ছাড়ি করি হোস্টেল রে রহিকা যে ভাল লাগিতলা কি
1: নাই তো পহিলা টিকে মাসে দুই মাস তিন মাস তো ভাল লাগিলা নাই পরে টিকে ভাল লাগিলা কেতে তো তো ভাগি করি স্কুল নু পলে আসিছ আগে তো হেতকি মাস্টার মানে দেখা খানি করতলে খাই ছুটি রে পলে আসুতলু ঘর কে ফেন বাপা মা মানে নেই ছাড়ুতলে তার আর দিনে ফেন মাস্টার মানে কে বুঝাই দউতলে কি সে ভাগি আসুছে কোন অসুবিধা হচ্ছে পচরাবো ভাল লাগুতলা নি পহিলা তো সে মানে তো দেইকরি ছাড়ি দেবে আর কেভে তো আমি ঘর বাহারি নাই টিকে অকুলিয়া লাগুতলা পছে আমার তো সাদরি ভাষা সে তো কেহি জানন্তি নাই খালি আমি খালি সাদরি কলে কে বুঝেবে নাই তার লাগি অসুবিধা হতলা ঠিক
0: তো আপন ওড়িয়া ভাষা জানুথিলে কি
1: নাই সাদরি
0: বুঝি পারুথিলে
1: হ্যাঁ টিকে বুঝুতলা
0: বেলে আপন আপনকর মনর কথা কে বি কাকে ভল করি কহি নি পারুথিলে নাই কাই
1: তার লাগি কহি নি হতলা কাকে মোর কাই অসুবিধা ফিন কহি নি বনুলা হে বুঝলে কেন সেমানকে কহিকি তো খালি ওড়িয়া কথা লাগলে কেতে জন আদিবাসী পছে জন পরিচয় হেকরি ইয়ে পছে ভল লাগলা
0: বেলে আপন প্রথম করি ঘর আর মা বাপাকে ছাড়ি করে হোস্টেলে রহি গেজে গলে তার সঙ্গে আপনার ওড়িয়া ভাষা নি জানি সাদরি ভাষা খালি জানুলে তো আপনার মনর কথা কে বি কাকে ভল করে কহি নি পারুলে কেনতা কহিবি বলে আপনার ডরি বি থিবে নাই কে বেলে তারপরে ধীরে ধীরে আপন অলগা সাং মানকে পাইগলে বেলে তাঙ্কর সঙ্গে মিলামেশা করি রহিগলে আরামসে নাই কে তো ভাই আপন ই যেন চাষবাস করুছেন এটা কেতে বর্ষ হেলা ন করুছেন যে
1: তিন বর্ষ হচ্ছে এটা
0: বেলে তিন বর্ষ হেলা ন করুছেন তো তার আগরু কাই কাই করুথিলে
1: নে আগে তো অসুবিধা ছিল পানির অসুবিধা বহুত ছিল আগে পানি নথিল সেতি পাই চাষ বাস রে ধান খালি গুড়াটা গুড়া ধান বুনুথলু হে রেহড় দাল আউ হে হেতকি তো খালি আউ পড়িয়া রউথলে
0: বলে আগে খালি ধান বুনুথিলে আউ হরড় দাল বুনুথিলে তো এখন পাইনটা কেনতা কি সুবিধা হলা
1: এটা আমার লিপ্রেশন বোরওয়েল হই গলা বোরওয়েল হলা বহুত ভালো লাগা এটা হে সেদি আসিছিলে গুড়া খসা করলে আউ এবে তো সব পানিটা বড়িয়া হলা পানি হলা বেলে চাষ বাসটা আরম্ভ করিছু
0: তো ই জেন বোরওয়েল কুড়িছন তো সরকার আপনকে সেথিলাই কিছি সহায়তা করিছন কি
1: হ্যাঁ সহায়তা করিছন্তি
0: তো সরকার আপনকে কাই সহায়তাটা করলে
1: নি এটা 1,20,000 কহলে হাটি বিপিএল রু 10,000 এপিএল নু 20,000 হলে 10,000 আমার বিপিএল থিলা 10,000 পুরা হলা তো সেমানে সবটা দিলে
0: বেলে আপন আপনকর হাতরু খালি 10,000 টাকা লাগালে বাকিটা সরকার কর তো এখন তো আপন ভাল ভাবে চাষবাস করুছন তো চাষ করি কি আপন এখন খুশি আছেন কি
1: হ্যাঁ খুশি আছেন
0: তো এই বর্ষ আজ্ঞা আপনার কে কে সব চাষ করছেন
1: এ বাইগন হলা মূলা হলা বন্ধাকোবি বিন মটর বন্ধাকোবি
0: চাষবাস ছড়া আউ আপনার কে করছেন
1: ঘরে আমি বাঁশ কাম করছেন কুলাডেলা
0: তো আজ্ঞা এই যে বাঁশ কাম কহিলে তো বাঁশটা আপন লগাইছেন কি কেন কিনি কি আনুছেন
1: কিনি কি আনুছ
0: বেলে আজ্ঞা আপন গুটে গুটে বাঁশ কে কত টাকা লেখা দেইছেন
1: 100 110 20 150 সেতকি দেইকি জঙ্গল বান

শ্বেতা শেট্টি এবং অভিজিৎ কণ্ঠে শুনলে সালাখেম ফিল্ম র গীতটি। পরবর্তী গীতটি শুনন্তু সৌগন্ধ ফিল্ম র কণ্ঠ দিয়েছেন অনুরাধা পোড়ওয়াল এবং মোহাম্মদ আজিজ।

সুন্দর স্থান, কি সুন্দর প্রকৃতি, এমতি জায়গা তো মো আগরু কোঠে কেবে দেখিলা পরে মনে পড়ুনি। কাহাকু পচারিবি এ কো জায়গা, কে মতে কহিব? আরে এ তো মোর ভাই পক্ষী মানে তল তল হয়ে আড়ে উড়ে আসুচন্তি, হেলে সেমানক পরকুড়া কোণ এমতি সোনা রূপা হীরা নীলা